শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 4 সেপ্টেম্বর শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। মার্কিন বাহিনী জানিয়েছে যে তারা তাদের সর্বসাম্প্রতিক দফার হামলায় ইরানের সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানতে সফল হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা বলেছেন, একটি হামলায় বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েক ডজন মানুষ আক্রান্ত হয়েছেন এবং তারা এটিকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করছেন। ইরানের গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে এই বিয়ের অনুষ্ঠানে হামলায় অন্তত 4 জন নিহত এবং আরও 67 জন আহত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সংঘাত চলাকালে একাধিক হামলায় শিশু ও বেসামরিক নাগরিক হত্যার জন্য অভিযোগ করে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করেছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিন্স বলেছেন যে তারা প্রতিবেদনগুলো সম্পর্কে অবগত এবং বিষয়গুলো খতিয়ে দেখছেন। তিনি আরও বলেন যে মার্কিন সামরিক বাহিনী কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না। হোয়াইট হাউসে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক হামলাগুলোর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মার্কিন বাহিনী ইরানের ওপর খুব কঠোর আঘাত হেনেছে এবং তিনি মনে করেন না যে এই নবায়িত অভিযান খুব বেশি দিন স্থায়ী হবে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে তারা আরও পদক্ষেপ নিতে প্রস্তুত। গত 26 আগস্ট নেপাল ও চীনের সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও কাদার স্রোতের ফলে 1,200 জনেরও বেশি মানুষ মারা গেছেন এবং 4,700 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নেপালি

কর্তৃপক্ষ জানিয়েছে 1204 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং 4200 জনের উপর মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। চীনের রাষ্ট্রপরিচালিত গণমাধ্যম জানিয়েছে চীনা ভূখণ্ডে 21 জন নিহত এবং 540 জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ আছেন। উভয় পক্ষ মিলিয়ে মৃতের মোট সংখ্যা 1225। ঘরবাড়ি হারানো বহু মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছেন। কর্তৃপক্ষকে তাদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার উপায় খুঁজে বের করা এবং সংক্রামক রোগের বিস্তার রোধে আশ্রয়কেন্দ্রগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার মতো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। ওদিকে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বুধবার সংসদে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমরা যে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরার সময় এসেছে। কিছু বিশেষজ্ঞের মতে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে একটি হিমবাহ ধসে পড়ায় এই বন্যা হয়েছে। স্থানীয় গণমাধ্যম আরও জানিয়েছে যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল বলেছেন, সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দেশ হিসেবে চীন, যুক্তরাষ্ট্র, ভারতের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে নেপালের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার। তিনি ইঙ্গিত দিয়েছেন যে তার দেশ ক্ষতিপূরণ দাবি করবে। জাপানের আওমোরি জেলার গোশোগাওয়ারা শহরে বৃহস্পতিবার সকাল 6টায় ইজুমে নদী এবং ওদোমারি জলাধারের নিকটবর্তী কিছু এলাকার জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। কর্মকর্তারা বলছেন, ভারী বৃষ্টির কারণে ইজুমে নদীর বাঁধ ধসে পড়তে পারে। এই সতর্কতাটি হল পঞ্চম স্তরের, যা 5 স্তরের পরিমাপকে সর্বোচ্চ স্তর। জনগণের প্রতি তাদের চারপাশের উপর নজর রাখার এবং কাছাকাছি ভবন অথবা বাড়ির দ্বিতীয় বা আরও ওপরের তলায় উঠে যাওয়ার এবং ঢালু জায়গা থেকে দূরে নিরাপদ স্থানে সরে যাওয়ার মতো জীবন বাঁচানোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে শহর কর্তৃপক্ষ।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষানুযায়ী, মধ্য আফ্রিকার এই দেশে চলমান ইবোলা মহামারীতে মৃতের সংখ্যা 3,000 ছাড়িয়ে গেছে। মে মাস থেকে ইবোলা সংক্রমণ প্রধানত উত্তর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ছড়িয়ে পড়ছিল। স্বাস্থ্য কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়েছে যে এই রোগের প্রাদুর্ভাবে 6,186 জন সংক্রমিত হয়েছেন, যাদের মধ্যে 3,007 জন মারা গেছেন। এতে করে মৃত্যুহার 48.6% দাঁড়িয়েছে। এই মহামারী এখন প্রধানত পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চল জুড়ে 6টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে উত্তর কিভু প্রদেশে, যেখানে মঙ্গলবার নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে, সেখানকার একটি স্কুলে দেখা গেছে কর্মীরা শিশুদের হাত জীবাণুমুক্ত করতে উৎসাহিত করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুস বুধবার একে আমাদের দেখা সবচেয়ে দ্রুত বিস্তারশীল মহামারী বলে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন যে চিকিৎসা কেন্দ্রগুলোর বাইরে এবং সংক্রমিতদের সংস্পর্শে আসার তালিকায় না থাকা ব্যক্তিদের মধ্যেও বহু মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তার ভাষ্যমতে এটি এই ইঙ্গিত দেয় যে সংক্রমণের এমন কিছু পথ রয়েছে যা এখনও নিশ্চিত করা যায়নি। WHO জানিয়েছে এই প্রাদুর্ভাবটি বুন্দিবুগীয় ভাইরাসের কারণে ঘটেছে। এই ভাইরাসের জন্য কোনো অনুমোদিত টিকা নেই, যদিও ব্রিটেন এবং কানাডায় দুটি নতুন সম্ভাব্য টিকার নিরাপত্তা পরীক্ষা চলছে। তাজা আমেরিকান আলু আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মার্কিন অনুরোধের জবাব সম্পর্কে জাপানের কৃষি মন্ত্রণালয় আলু চাষীদের জন্য একটি ব্রিফিংয়ের আয়োজন করেছে। পোকামাকড় ও রোগব্যাধিজনিত উদ্বেগের কারণে জাপান বর্তমানে কাঁচা আলুর আমদানি নিষিদ্ধ করে রেখেছে, তবে চিপস তৈরির জন্য যুক্তরাষ্ট্র থেকে আসা কিছু আলুর ওপর তা প্রযোজ্য নয়। প্রধান আলু উৎপাদনকারী অঞ্চল হোক্কাইদোর ওবিহিরোতে বুধবার রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বলেছেন যে তাদের জানানো হয়েছে যেসব রোগব্যাধি ও কীটপতঙ্গের মোকাবিলা করতে হবে সেগুলো শনাক্তকরণের কাজ মন্ত্রণালয় প্রায় সম্পন্ন করেছে এবং তারা পরবর্তী পর্যায়ে

0: অগ্রসর হওয়ার পরিকল্পনা করছে। কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা মোচিজুকি মিৎসুয়াকি বলেছেন, বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আমরা কী ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেব তা নিয়ে জাপান ও যুক্তরাষ্ট্র আলোচনা করবে। সেই ব্যবস্থাগুলো সত্যি কার্যকর হবে কিনা তা নিয়েও আমাদের আলোচনা করতে হবে। বর্তমান নিয়মকানুন পরিবর্তন করা হলে তাদের ফসল ও খাদ্য নিরাপত্তার উপর যে ঝুঁকি আসতে পারে তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন আলু উৎপাদনকারীরা।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান এফএম তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়, শুনছেন স্যাটেলাইটেও।

0: কন্নিচুয়া শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি NHK ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। উপস্থাপনায় আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খানও আপনাদের সঙ্গে আছি জাপানি শেখার এই আনন্দময় ভ্রমণে।
0: আজ আসলে 27তম পাঠে আমরা শিখব জাপানিতে কিভাবে একাধিক জিনিসের মধ্যে কাঙ্ক্ষিত বা পছন্দের জিনিসের কথা জিজ্ঞেস করা যায়।
1: তাম ভিয়েতনাম থেকে আসা এক শিক্ষার্থী গিয়েছে টোকিওর বিখ্যাত এক রামেন শপে। তাম যে বাড়িতে থাকে সে বাড়ির আরেক ভাড়াটে বাসিন্দা কাইতো তাকে এখানে নিয়ে এসেছে। রেস্তোরাঁয় তামের মনে পড়ে যায় ইউকির কথা। তাম জাপানে আসার আগে জাপানি সঙ্গীত শিক্ষার্থী ইউকি স্বেচ্ছাসেবক হিসেবে ভিয়েতনামে গিয়েছিল। সেখানে তার ভক্ত হয়ে পড়ে একসঙ্গে কাজ করা তাম।
0: আসুন তাহলে শুনি 27তম পাঠের স্কিট।
2: ご注文は？タムさん、何にする？
3: どれが一番おいしいですか？
2: 味噌ラーメンがおすすめだよ。
3: 味噌ラーメン。
2: 日本のラーメンはおいしいよ。僕は味噌ラーメンが好きなんだ。
3: 私、味噌ラーメンにします。
0: শুনলেন আজকের স্কিট। এবারে প্রতিটি সংলাপের অর্থ বোঝার চেষ্টা করা যাক।
1: ওয়েটার বা দোকানের কর্মী কাইতো এবং তামকে উদ্দেশ্য করে বললেন,
0: আপনারা কি অর্ডার করতে চান প্লিজ?
1: কাইতো তখন তামের কাছে জানতে
2: চায়,
0: তামসান কোনটা নেবেন?
1: কোনটা নেবে ভেবে না পেয়ে তাম জিজ্ঞেস করে,
0: সবচেয়ে সুস্বাদু হবে কোনটা?
1: কাইতো জানায়,
2: মিসো রামেন গা ওসুসুমে দায়ো,
0: আমার সুপারিশ হলো মিসো রামেন।
1: তাম বিড়বিড় করে উচ্চারণ করলো,
3: মিসো রামেন,
0: মিসো রামেন।
1: ঠিক তখনই তামের মনে পড়ে যায় ভিয়েতনামে ইউকি তাকে রামেন সম্পর্কে বলেছিল,
2: নিহন নো রামেন ওয়া ওইশি ইউ,
0: জাপানের রামেন খুব সুস্বাদু।
2: বোকু ওয়া মিসো রামেন গা সুকি নান দা,
0: মিসো স্যুপের মধ্যে রামেন নুডলস আমার খুব পছন্দ।
1: ইউকির সে কথা মনে করেই তাম বলে উঠল,
0: আমি মিসো রামেন নেব ঠিক করেছি।
1: তাহলে মিসো রামেন তামকে বিগত দিনের স্মৃতি মনে করিয়ে দিল।
0: আজকের মূল বাক্য হচ্ছে কোনটা সবচেয়ে সুস্বাদু। এই প্যাটার্ন অনুসরণ করে আপনি জাপানিতে একাধিক জিনিসের মধ্যে কারো পছন্দ জিজ্ঞেস করতে পারবেন। মূল বাক্যটি একটু বিশ্লেষণ করা যাক।
4: দোরে
0: মানে হলো কোনটি, এর পরে থাকা গা পার্টিকেল দিয়ে বোঝা যায় যে ওই বাক্যের টপিক বা প্রসঙ্গ হচ্ছে

0: দোরে
1: এবং
0: ইচিবাং
1: মানে এক নম্বর অর্থাৎ সবচেয়ে বেশি, আর
0: ওইশি
1: মানে হল সুস্বাদু, মজাদার বা টেস্টি। কাজেই
0: ইচিবাং ওইশি
1: কথাটির অর্থ দাঁড়াবে সবচেয়ে সুস্বাদু। এবারে আজকের ব্যাকরণ পয়েন্ট। তিনটি বা তার বেশি জিনিসের মধ্যে সবচেয়ে বেশি, কম, ভালো, মন্দ ইত্যাদি বোঝাতে হলে জাপানিতে বলা হয়
0: ইচিবাং।
1: যেমন সবচেয়ে মজাদার কথাটি জাপানিতে বলতে চাইলে মজাদার বা
0: ওইশি
1: কথাটির আগে বলুন
0: ইচিবাং,
1: ফলে পুরো কথাটি হবে
0: ইচিবাং ওইশি।
1: সবচেয়ে বেশি, কম, ভালো, মন্দ ইত্যাদি কোনটা তা জিজ্ঞেস করতে হলে প্রশ্নটি আরম্ভ করুন এভাবে
0: দোরে গা ইচিবাং।
1: এখানে
0: দোরে
1: হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম যার অর্থ কোনটা।
2: বুঝতে পেরেছি, তার মানে সবচেয়ে মজাদার কোনটা তা জানতে চাইলে বলবো দোরে গা ইচিবাং ওইশি দেসকা, তাই না দিদি?
1: একদম ঠিক।
2: তাহলে বন্ধুরা এবারে শুনে শুনে বলুন।
1: এবারে কারো পছন্দ জানতে চাওয়া হচ্ছে এই নমুনা সংলাপে। এখানে একজন ক্রেতা সুভেনিরের দোকানে গিয়ে মিষ্টান্ন বেছে নেওয়ার চেষ্টা করছেন। কথাগুলো আবার শুনে অর্থ বোঝার চেষ্টা করা যাক।
3: দোরে গা ইচিবান নিনকি গা আরিমাস কা,
2: কোনটা সবচেয়ে বেশি জনপ্রিয়?
0: নিনকি গা আরিমাস
1: মানে জনপ্রিয়। আসলে
0: নিনকি
1: কথাটির মূল অর্থ জনপ্রিয়তা এবং
0: আরিমাস
1: মানে আছে। আরিমাস কথাটি আবার
0: আর
1: ক্রিয়াপদের মাসরূপ।
4: কোরে গা ওসুমে দেস,
2: আমি সুপারিশ করব এটা।
0: কোরে
1: মানে হলো এটা এবং
0: ওসুসুমে
1: অর্থ সুপারিশ।
2: শ্রোতা বন্ধু এবার আপনাদের পালা, শুনে শুনে বলুন।
0: নিনকি গা আরিমাস, ইচিবান নিনকি গা আরিমাস, দোরে গা ইচিবান নিনকি গা আরিমাস কা।
1: এবার চলুন অন্যান্য জিনিসের মধ্য থেকেও পছন্দ জিজ্ঞেস করা যাক। মনে করুন আপনি একটি স্যুটকেস কিনতে দোকানে এসেছেন। দোকানিকে জিজ্ঞেস করুন কোনটা সবচেয়ে সস্তা পড়বে। সস্তা কথাটির জাপানি
0: ইয়াসুই, ইয়াসুই।
4: দোরে গা ইচিবান ইয়াসুই দেসু কা, দোরে গা ইচিবান ইয়াসুই দেসু কা।
1: এবার আজকের বোনাস বাক্য স্কিটে এ কথাটি বলেছেন ওয়েটার।
5: গোচুমোন ওয়া,
1: শুনলেন আজকের বোনাস বাক্য।
0: গোচুমোন ওয়া
1: মানে আপনাদের অর্ডার কি বা আপনারা কি অর্ডার করবেন। গ্রাহকদের কাছ থেকে অর্ডার নেওয়ার সময় ওয়েটারগণ এ কথাটি বলেন। এখানে
0: চুমোং
1: হচ্ছে অর্ডার, তবে গ্রাহকের প্রতি সম্মান দেখিয়ে এই শব্দটির আগে গো জুড়ে দেওয়া হয়। ওয়া যথারীতি প্রসঙ্গ নির্দেশক বা টপিক মার্কার পার্টিকেল হিসেবে আছে, কিন্তু এই প্রশ্নবোধক বাক্যটির পরের অংশটুকু উজ্জ্বল রয়েছে। খেয়াল করেছেন? কেননা ওই না বলা অংশটুকু সহজেই অনুমান করা যায়। নান দেসকা অর্থাৎ কি।
2: চলুন কথাটি বিভিন্ন লোকের মুখ থেকে শুনি।
1: এ পর্যায়ে আরো একবার শুনব আজকের স্কেট।
5: গোচুমোন ওয়া তামসান নানি ই সুরু,
6: দোরে গা ইচিবান ওইশি দেসু কা,
5: মিসো রামেন গা ওসুসুমে দা ইয়ো,
6: মিসো রামেন,
5: নিহন নো রামেন ওয়া ওইশি ইয়ো, বোকু ওয়া মিসো রামেন গা সুকি নান দা।
2: এবারে কাইতো আপনার ভোজন বিশারদ। আজকের আলোচ্য বিষয় হচ্ছে

0: জাপানের রামেন নুডলস।
1: রামেন কী ধরনের খাবার তা সবাই জানেন নিশ্চয়ই। ময়দার তৈরি চিকন নুডলস সেদ্ধ করে তা গরম গরম স্যুপের মধ্যে ঢেলে এবং তার উপরে টপিং হিসেবে সেদ্ধ ডিম, মাংস এবং সবজি ইত্যাদি যুক্ত করে খাওয়া হয় এই রামেন নুডলস। মূলত চীন থেকে রামেন নুডলসের প্রথা এলেও জাপানে এর সুনির্দিষ্ট কিছু পরিবর্তন ঘটেছে। কালক্রমে এটি জাপানের প্রতিনিধিত্বকারী খাবারগুলোর অন্যতম হিসেবে স্থান করে নিয়েছে।
0: রামেন নুডলস পাওয়া যায় হরেক রকম স্বাদ ও ফ্লেভারে।
1: হ্যাঁ, বিভিন্ন রকম স্টক যুক্ত করেও রামেন নুডলসের পদ তৈরি করা হয়, যেমন চিকেন স্টক, পর্ক বোন স্টক এবং সি ফুড। এর সঙ্গে মিসো বিন পেস্ট, লবণ, সয়া সস এবং অন্যান্য উপকরণ যোগ করার ফলে এর স্বাদ বেড়ে যায় বহুগুণ। তবে আপনার যদি কোনো নির্দিষ্ট উপকরণ খেতে আপত্তি থাকে, তাহলে আগেই জিজ্ঞেস করে জেনে নিতে পারেন কী কী থাকবে এবং সেই উপাদানটি না মেশানোর অনুরোধ জানাতে পারেন। অবশ্য আজকাল অনেক রামেন শপ দেখা যায় যেগুলো হালাল, অ্যালার্জি সৃষ্টিকারী উপকরণ মুক্ত অথবা নিরামিষ রামেন নুডলস পরিবেশন করে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আজকে সহজে জাপানি ভাষা?
0: জানাবেন আশা করি, আর আগামী আসরেও সঙ্গে থাকবেন।